0: ahabamagtada soniya khoygi narol gi khonjel gi archivu gi taram sida taram nokjeri
1: thagjeri
0: yamnungai je ihan hanba oina archivu gi topic asigi paper se pathok thingai mangoinna soniya ga wari watai sanabagi tancha to hana lojake soniya gi ming dikhangjare do imabwa gi ming nakari ka ba kari lamda gi no to ga ichil inau ka yasubi haibe se hana ki tang thambi
1: aigi ming sonia maitram ai segaro ta khele kai degi ni aigi imagi ming na pukhramam dilamukhi ipagi ming na maitram doilowa ai ichine nau mari gi manung da aina khoya tombi ni ichi handuna medical director at the state epidemiologist oina lei aduga ibung secondona sbi da lead district manager oina lei aduga aigi ibung aigi hek mathak to atujuna scientist oina pune da ncl da lei
0: হয় লই নমক সুমাতিক চারে না হাইজা বাতারে তো ইমা বাবা গি মিং এদে গি কারি লাম দেই না হাবদে সু খং জারে সোনিয়া গি একাডেমিক ব্যাকগ্রাউন্ড হাবে তার স্কুলিং দা গি হাওরাগা হাউজি বক্সে কারাম বা স্কুল দা তামবিরে ইনা চিং বদ সু খরা হাইবি
1: আই ক্লাস 10 সে বোতন স্না দে গি পাস আউট অফ জারে দুই মতুং দা ক্লাস 12 না আর কে সনা তোম বিদা তামে ক্লাস 12 লয়র মতুং দা আই গি গ্রাজুয়েশন সে না দিল্লি ইউনিভার্সিটি গি মিরান্দা হাউস দা ইংলিশ অনার্স দা লয় জারে ইংলিশ অনার্স আদু গি হেক লয় বগা আই সে ইগনো দা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন দা মাস্টার লয় সিন জারে aduga public administration sum like tamning bahai do ne public administration da loira ba matung da amo mass com da mio gi mass communication da master mulo senjare aduga housing nai mass communication department da research scholar oi nalaisari
0: hoi lambi se kitang ditong ala da public administration da gi mass communication da unglak ase adu ngasai gi personal life da gi kitang dai dorak laga housing paper se da unglak chege maruk ki paper gi title social media da like chu ba amasum housing ki manipur gi na harol singh hari base sidapan bi riba social media da like chu ba hariba addiction gi matang se sida maruki oiba mota miang gi dimot se kaya ma lainari adui targa su maruki oiba mota masigi addiction se social media ge masikari ni haina thambining
1: social media addiction na druga social media da like chu ba haiba se kaino haina han haidring ai da social media haiba sikari no haiba doi samlam na thamse ge social media haiba si khoina internet ki khuthang da season na ba amaga maga pau phauna ba ya ba platform amani aduga akhoi gi lamdam asigi miyamna su hin khangna re haibdi social media ar kan da khudam oina facebook instagram youtube si hairaga di social media hai se city haibe de irai line khudam oi doini aduga addiction hairaga su atke addiction bo hairo laichu ba addiction ne english ki maron oi gara akhoi gi meitei lon da di laichu ba haiba si dabu pot ama hekta hekta ka he na season ba adu da look pa adu du ne ba adu ga social media da like chu ba hairaga di social media se koi pung khuding gi yeng de yarak ta ba tum hek au ga lak pa ga I phone yeng de ya de si mayam da thok ta ba na te thoi ba ni adagi ai thaba ama chal laga su message ki notification lak tra ga su message lak tra ga su kaim ta lak tra ga su ai phone se dum paining ba ai se kai no ma miss out to gitra natra kai noma khangora roidra haibe wa khalon ni amna social media da lupaga laibase sibu social media lai chu bani ai haize ni
0: ahoi haje ki matam siga yamna chana chu na ba topic amane haize ke marup aduga makha tar koina khoi gi mass communication da research ta basida topic makha mai am lai ri adu bo haje ki topic se marup na khanbi ri base kari gi no haibase se ki tang haibio
1: aina sigi social media da lai chu ba hairaga sigi topic ama khan gi base su ai gi research ta ri ba paper se su or ai gi thesis ai gi research ta but he says say is social media oi ai ge area se ana social media se haira hajik matam gi matam sigi di am popular ba media mane aduga media haira ga di mayam na su hena khangbira mani adubu akhoi da e pau phangali ba khudamoi na haira ba da matam mama gi khabar radio television simya masini aina sigi topic social media da like chu bakhan ge base su ai gi research area se su social media ne aduga social media hai se hojik matam asigi yamna popular riba media makhala mani media hai raga di akhoi na miyam da pau I pau phangan ba natraga akhoi da pau phangak ba khudamoi na hai raba da khabar radio television asini adu bu social media asidi hojik matam gi media makhala mani yamna popular riba media makhala mani aduga hojik matam gi hai raga di gitika da sunate aisu akhoi loina ma social media se season ari bane ba social media season a druga di matamasi gi ipau phang basi da su kamaina kadom de gi kadai de gi phangani ha ba matamama da di akhoi khabar ngai rami ayuki khabar adagi pung tari makha gi pau ngai rami adagi television da pungma panda lakpa pau ngai rami du bu social media sidadi hauziki anoba media sidadi kedo ge ha kan akhoi khuda khuda ta dum pau se phang banga me adu bu matam gi chanaba amasum chunaba media makhala mani na hain thamse
0: ꯑꯆꯨꯝꯕꯃꯛꯅꯤ ꯍꯧꯖꯤꯛꯇꯤ ꯁꯣꯁꯦꯜ ꯃꯦꯗꯤꯌꯥꯁꯤꯗ ꯂꯥꯏꯆꯨꯗꯕꯁꯦ ꯑꯉꯥꯡꯗꯒꯤ ꯍꯧꯔꯒ ꯑꯍꯟꯐꯥꯎꯕ ꯂꯣꯏꯅꯃꯛ ꯆꯠꯅꯕꯤ ꯑꯃꯒꯤ ꯇꯥꯏꯞꯇ ꯂꯩꯔꯦꯅ ꯍꯥꯏꯖꯒꯦ ꯃꯔꯨꯞ ꯑꯗꯨꯒ ꯃꯈꯥ ꯆꯠꯊꯔꯛꯄ ꯑꯣꯏꯅ ꯍꯧꯖꯤꯛꯀꯤ ꯍꯥꯏꯔꯤꯕ ꯃꯔꯨꯞꯅ ꯔꯤꯁꯔꯁ ꯇꯧꯕꯤꯔꯤꯕ ꯇꯣꯄꯤꯛꯁꯤꯗ ꯑꯀꯛꯅꯕ ꯑꯣꯏꯅ ꯃꯅꯤꯄꯨꯔꯒꯤ ꯅꯍꯥꯁꯤꯡꯗ ꯑꯣꯏꯅ

সঙ্গাই চ্যানেল দা হোজেক তাবিরাসি রেডিও লীলা নিংথেম নুবি আঙ্গনা লীলা সানবিগদবনা লংমৈদং ড্রামাটিক ইউনিয়ন।

பச்சை. নুজা সাইনো লাগতগি না তুম লাইরাম ঘুরুগে, নুজা সাইনো লাগতগি না তুম লাইরাম ঘুরুগে, ওই না পাইব সানা বুল, ওই না পাইব সানা বুল, ইয়াই দবু তাও হঙ্গে, ওই না পাইব সানা বুল, ওই না পাইব সানা বুল, ইয়াই দবু তাও হঙ্গে, লগ্ন রুগে আসিদি সান রুগে কুমাই তুম, লগ্ন রুগে আসিদি সান রুগে কুম।

0: sangai channel da huzi da birasi mani mala da ki chithi pau khum
1: chithi tha birakli ba madi thoram ta biri bu singbu mani na han bidu khurum jari
2: mala na su khurum jari
1: hausi mala
2: ngasi gi ahan boina lokha jari ba sithi asi hairok part 2 da gi nomai them premandana tha birak pa sithi ne
1: hairok part 2 da gi nomai them premandana kari kari wapham tham birak pa tarasi mala
2: ahan bada mani mala gi sithi pa khung gi thoram pu biri ba tamoi che mabu ikai khumna jari
1: inau nomai them premanda bu su mani mala na taram no okche bagaloina na khurum jari
2: sandopi ri ba thoram sing leptana tazari haukiba jun gi tang ani da sandopi khiba matam gi wafam da kumsi sehi gi chairau bada uyel numichima ki numidang pu mapal minute manga da sandopi khiba wakhal amadi isai aduga tang amada sangai channel da tahan birakhi ba thoram satra sing bu exam gi matam da senabi ba yamna maru oi hairi ba thoram sing asi tazaba matam da suki mati kanaba phauzaki
1: ꯍꯧꯈꯤꯕ ꯖꯨꯟꯒꯤ ꯇꯥꯡ ꯑꯅꯤ ꯅꯨꯃꯤꯗꯥꯡ ꯄꯨꯡ ꯇꯔꯦꯠ ꯃꯤꯅꯤꯠ ꯅꯤꯐꯨ ꯃꯉꯥ ꯃꯇꯝꯒꯤ ꯋꯥꯐꯝꯗ ꯇꯥꯍꯟꯖꯈꯤꯕ ꯀꯨꯝꯁꯤ ꯆꯍꯤꯒꯤ ꯆꯩꯔꯥꯎꯕꯗ ꯎꯌꯦꯜ ꯑꯏꯕ ꯑꯔꯤꯕꯝ ꯔꯣꯕꯤꯟꯗ꯭ꯔꯣ ꯁꯔꯃ ꯑꯗꯨꯒ ꯏꯅꯥꯎ ꯅꯣꯡꯃꯥꯏꯊꯦꯝ ꯄ꯭ꯔꯦꯃꯥꯟꯗꯒꯤ ꯆꯤꯊꯤꯒꯤ ꯑꯔꯣꯏꯕ ꯋꯥꯔꯣꯜꯗ ꯄꯜꯂꯤꯕ ꯅꯨꯃꯤꯠ ꯑꯃꯁꯨꯡ ꯊꯧꯔꯝꯒꯤ ꯇꯣꯄꯤꯛꯀꯤ ꯃꯃꯤꯡ ꯑꯁꯤ ꯈꯔ ꯈꯖꯤꯛ ꯑꯣꯟꯅꯅ ꯏꯕꯤꯔꯛꯄ ꯃꯥꯜꯂꯤ ꯃꯔꯝ ꯑꯁꯤꯅ ꯆꯞ ꯆꯥꯅ ꯀꯔꯝꯕ ꯊꯧꯔꯝ ꯑꯣꯏꯒꯗꯕꯅꯣ ꯍꯥꯏꯕꯗꯨꯃꯛꯇꯤ ꯈꯪꯖꯗ꯭ꯔꯦ ꯑꯗꯨꯃꯛꯄꯨ ꯏꯅꯥꯎꯒꯤ ꯄꯨꯛꯅꯤꯡꯗ ꯐꯥꯎꯕꯤꯔꯤꯕ ꯑꯀꯥꯁꯕꯥꯅꯤ ꯏꯝꯐꯥꯜꯅ ꯁꯟꯗꯣꯛꯄ ꯊꯧꯔꯝꯁꯤꯡꯗ ꯑꯄꯦꯟꯕ ꯄꯣꯛꯄꯤꯕ ꯅꯨꯡꯉꯥꯏꯅ ꯇꯥꯕꯤꯕ ꯑꯃꯁꯨꯡ ꯊꯧꯔꯝ ꯑꯗꯨꯅ ꯄꯤꯔꯤꯕ ꯀꯥꯟꯅꯕ ꯑꯗꯨꯃꯛ ꯆꯞ ꯆꯥꯅ ꯂꯧꯕꯤꯔꯝꯕ ꯑꯁꯤꯒꯤꯗꯃꯛꯇꯗꯤ ꯏꯅꯥꯎ ꯄ꯭ꯔꯦꯃꯥꯟꯗꯕꯨ ꯃꯅꯤ ꯃꯂꯥꯅ ꯑꯃꯨꯛꯀ ꯍꯟꯅ ꯊꯥꯒꯠꯆꯔꯤ
2: ꯅꯤꯡꯊꯦꯝꯕ ꯂꯥꯏꯁ꯭ꯔꯝ ꯊꯣꯡꯖꯨ ꯋꯥꯏꯈꯣꯝ ꯈꯣꯡꯅꯥꯡ ꯑꯣꯄꯣꯖꯤꯠ ꯃꯅꯤꯄꯨꯔ ꯌꯨꯅꯤꯚꯔꯁꯤꯇꯤ ꯀꯥꯟꯆꯤꯄꯨꯔꯗꯒꯤ ꯏꯕꯤꯔꯛꯄ ꯆꯤꯊꯤ ꯑꯁꯤ ꯃꯊꯪꯗ ꯑꯃꯨꯛ ꯂꯧꯈꯠꯆꯔꯛꯀꯦ
1: ꯑꯩꯈꯣꯏꯗ ꯇꯠꯇꯅ ꯆꯤꯊꯤ ꯏꯕꯤꯔꯛꯄ ꯊꯣꯡꯖꯨ ꯋꯥꯏꯈꯣꯝ ꯈꯣꯡꯅꯥꯡꯗꯒꯤ ꯅꯤꯡꯊꯦꯝꯕ ꯂꯥꯏꯁ꯭ꯔꯝꯅ ꯀꯔꯤ ꯀꯔꯤ ꯍꯥꯏꯕꯤꯔꯛꯄ ꯃꯥꯂꯥ ꯉꯁꯤꯗꯤ
2: ꯑꯀꯥꯁꯕꯥꯅꯤ ꯏꯝꯐꯥꯜꯒꯤ ꯃꯅꯤ ꯃꯂꯥꯒꯤ ꯊꯧꯔꯝ ꯄꯨꯕꯤꯔꯤꯕ ꯇꯥꯃꯣ ꯑꯃꯗꯤ ꯏꯆꯦꯝꯃꯕꯨ ꯑꯍꯥꯟꯕꯗ ꯏꯀꯥꯏ ꯈꯨꯝꯅꯖꯔꯤ
1: ꯏꯅꯥꯎ ꯅꯤꯡꯊꯦꯝꯕ ꯂꯥꯏꯁ꯭ꯔꯝꯕꯨꯁꯨ ꯃꯅꯤ ꯃꯂꯥꯅ ꯇꯔꯥꯝꯅ ꯑꯣꯛꯆꯔꯤ ꯏꯀꯥꯏ ꯈꯨꯝꯅꯕ ꯎꯠꯆꯔꯤ
2: ꯑꯩꯈꯣꯏ ꯄꯨꯝꯅꯃꯛꯄꯨ ꯅꯥꯎꯌꯣꯛ ꯅꯥꯎꯀꯣꯟ ꯄꯨꯕꯤꯔꯤꯕꯤ ꯑꯀꯥꯁꯕꯥꯅꯤ ꯏꯝꯐꯥꯜ ꯀꯧꯕꯤ ꯏꯃꯥ ꯃꯍꯥꯛꯅ ꯆꯍꯤ ꯃꯔꯤꯐꯨ ꯇꯔꯥ ꯁꯨꯔꯛꯄꯒꯤ ꯅꯨꯡꯉꯥꯏꯔꯕ ꯃꯤꯀꯨꯞ ꯑꯁꯤꯗ ꯌꯥꯏꯐ ꯃꯪꯒꯣꯜ ꯄꯤꯖꯕꯒ ꯂꯣꯏꯅꯅ ꯂꯥꯛꯀꯗꯕ ꯃꯇꯨꯡ ꯇꯥꯔꯛꯄ ꯆꯍꯤꯁꯤꯡꯗꯁꯨ ꯍꯦꯟꯅ ꯍꯦꯟꯅ ꯆꯥꯎꯈꯠꯄꯒ ꯂꯣꯏꯅꯅ ꯑꯀꯥꯁꯕꯥꯅꯤ ꯏꯝꯐꯥꯜꯒꯤ ꯊꯧꯃꯤꯁꯤꯡꯕꯨ ꯅꯥꯗ ꯌꯦꯛꯇꯅ ꯃꯤꯌꯥꯝꯒꯤ ꯁꯦꯕꯥ ꯇꯧꯕ ꯉꯝꯕ ꯑꯣꯏꯕꯤꯌꯨ ꯍꯥꯏꯅ ꯇꯥꯏꯕꯪ ꯁꯦꯝꯕ ꯃꯄꯨꯗ ꯊꯧꯅꯤꯖꯔꯤ
1: ꯏꯅꯥꯎꯒꯤ ꯆꯤꯊꯤꯒꯤ ꯋꯥꯍꯧꯗꯣꯛ ꯑꯁꯤ ꯇꯥꯖꯔꯨꯕꯗ ꯃꯅꯤ ꯃꯂꯥꯅ ꯅꯨꯡꯉꯥꯏꯕ ꯍꯔꯥꯎꯖꯕ ꯄꯣꯛꯆꯩ ꯑꯣꯟꯊꯣꯛꯅ ꯅꯨꯡꯁꯤꯅ ꯏꯕꯤꯔꯛꯏ ꯏꯅꯥꯎꯕꯨꯁꯨ ꯃꯇꯝ ꯄꯨꯝꯅꯃꯛꯇ ꯃꯄꯨ ꯃꯍꯥꯛꯅ ꯌꯥꯏꯐꯕꯇ ꯄꯤꯅꯕꯤꯕ ꯑꯣꯏꯁꯅꯨ ꯍꯥꯏꯅ ꯍꯥꯏꯖꯔꯤ ꯅꯤꯡꯊꯦꯝꯕꯒꯤ ꯋꯥꯔꯣꯜ ꯃꯈꯥ ꯇꯥꯕꯤꯌꯨ ꯃꯂꯥ
2: ꯍꯧꯈꯤꯕ ꯖꯨꯟꯒꯤ ꯇꯥꯡ ꯑꯅꯤ ꯅꯨꯃꯤꯗꯥꯡ ꯄꯨꯡ ꯇꯔꯦꯠ ꯃꯤꯅꯤꯠ ꯅꯤꯐꯨ ꯃꯉꯥ ꯃꯇꯝꯒꯤ ꯋꯥꯐꯝꯗ ꯆꯩꯔꯥꯎꯕꯗ ꯎꯌꯦꯜ ꯇꯥꯡ ꯑꯍꯨꯝ ꯅꯨꯡꯊꯤꯜ ꯄꯨꯡ ꯃꯔꯤ ꯃꯤꯅꯤꯠ ꯃꯉꯥꯗ ꯁꯟꯗꯣꯛꯄꯤꯈꯤꯕ ꯋꯥꯔꯤ ꯁꯥꯁꯤ ꯏꯁꯩ ꯗꯥꯁꯤ ꯊꯧꯔꯝꯗ ꯁꯩꯁꯛꯄ ꯀꯦꯅꯦꯗꯤ ꯈꯨꯃꯟꯒ ꯑꯀꯥꯁꯕꯥꯅꯤ ꯏꯝꯐꯥꯜꯒꯤ ꯃꯤꯍꯨꯠ ꯂꯧꯔꯦꯝꯕꯝ ꯇꯨꯔꯤꯁꯀ ꯎꯅꯕꯤꯈꯤꯕ ꯄꯨꯊꯣꯛꯄ ꯀꯛꯆꯤꯡ ꯇꯥꯕꯝ ꯔꯤꯇꯦꯁ ꯁꯔꯃ ꯊꯧꯔꯝ ꯑꯁꯤ ꯑꯁꯨꯛꯀꯤ ꯃꯇꯤꯛ ꯅꯨꯡꯉꯥꯏꯖꯈꯤ ꯃꯇꯨꯡꯗꯁꯨ ꯍꯦꯟꯅ ꯍꯦꯟꯅ ꯅꯨꯡꯉꯥꯏꯕ ꯊꯧꯔꯝ ꯄꯨꯊꯣꯛꯄꯤꯔꯛꯀꯅꯤ ꯍꯥꯏꯕꯒꯤ ꯊꯥꯖꯕ ꯊꯝꯖꯔꯤ ꯑꯗꯨꯒ ꯍꯧꯖꯤꯛ ꯍꯧꯖꯤꯛ ꯑꯀꯥꯁꯕꯥꯅꯤ ꯏꯝꯐꯥꯜꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯅꯧꯕ ꯁꯨꯃꯥꯡ ꯂꯤꯂꯥ ꯔꯦꯀꯣꯔꯗꯤꯡ ꯂꯧꯁꯤꯟꯕꯤꯕ ꯂꯩꯔꯕ꯭ꯔꯥ ꯍꯥꯏꯕ ꯈꯪꯖꯅꯤꯡꯉꯤ ꯑꯔꯣꯏꯕꯗ ꯀꯃꯈ꯭ꯌꯥ ꯁꯪꯒꯤꯠ ꯃꯟꯗꯜꯒꯤ ꯂꯤꯂꯥ ꯅꯣꯡꯃꯍꯥꯏꯒꯤ ꯍꯥꯏꯔꯤꯕ ꯂꯤꯂꯥ ꯑꯁꯤ ꯃꯇꯥꯡ ꯆꯥꯕꯗ ꯑꯃꯨꯛꯇꯪ ꯁꯟꯗꯣꯛꯄꯤꯔꯛꯂꯕꯗꯤ ꯌꯥꯝꯅ ꯅꯨꯡꯉꯥꯏꯖꯒꯅꯤ ꯍꯥꯏꯅ ꯏꯕꯤꯔꯛꯄꯅꯤ
1: ꯍꯧꯈꯤꯕ ꯖꯨꯟꯒꯤ ꯇꯥꯡ ꯑꯅꯤ ꯅꯨꯃꯤꯗꯥꯡ ꯄꯨꯡ ꯇꯔꯦꯠ ꯃꯤꯅꯤꯠ ꯅꯤꯐꯨ ꯃꯉꯥ ꯃꯇꯝꯒꯤ ꯋꯥꯐꯝꯗ ꯇꯥꯍꯟꯖꯈꯤꯕ ꯀꯨꯝꯁꯤ ꯆꯍꯤꯒꯤ ꯆꯩꯔꯥꯎꯕꯗ ꯎꯌꯦꯜ ꯑꯏꯕ ꯑꯔꯤꯕꯝ ꯔꯣꯕꯤꯟꯗ꯭ꯔꯣ ꯁꯔꯃ ꯑꯗꯨꯒ ꯖꯨꯟ ꯑꯍꯨꯝꯗ ꯁꯟꯗꯣꯛꯆꯈꯤꯕ ꯋꯥꯔꯤ ꯁꯥꯁꯤ ꯏꯁꯩ ꯇꯥꯁꯤ ꯊꯧꯔꯝ ꯑꯁꯤꯗ ꯁꯩꯁꯛꯄ ꯀꯦꯅꯦꯗꯤ ꯈꯨꯃꯟꯒ ꯂꯧꯔꯦꯝꯕꯝ ꯇꯨꯔꯤꯁꯀ ꯎꯅꯗꯨꯅ ꯋꯥꯔꯤ ꯋꯥꯇꯥꯏ ꯁꯥꯈꯤꯕ ꯊꯧꯔꯝ ꯄꯨꯊꯣꯛꯄ ꯀꯛꯆꯤꯡ ꯇꯥꯕꯝ ꯔꯤꯇꯦꯁ ꯁꯔꯃ ꯊꯧꯔꯝꯁꯤꯡ ꯑꯁꯤꯕꯨ ꯑꯗꯣꯝꯅ ꯅꯨꯡꯉꯥꯏꯅ ꯇꯥꯕꯤꯈꯤ ꯇꯥꯛꯄꯤꯔꯛꯄ ꯂꯥꯏꯕꯛ ꯐꯕꯅꯤ ꯑꯗꯣꯝꯒꯤ ꯅꯨꯡꯉꯥꯏꯔꯕ ꯋꯥꯐꯝ ꯑꯁꯤꯃꯛ ꯊꯧꯔꯝꯒꯤ ꯃꯔꯤ ꯂꯩꯅꯕ ꯈꯨꯗꯤꯡꯗꯁꯨ ꯃꯅꯤ ꯃꯂꯥꯅ ꯄꯥꯎꯗꯝꯗꯨꯅ ꯁꯣꯏꯗꯅ ꯈꯪꯍꯟꯖꯒꯦ ꯑꯗꯨꯒ ꯁꯨꯃꯥꯡ ꯂꯤꯂꯥꯒꯤ ꯔꯦꯀꯣꯔꯗꯤꯡ ꯑꯁꯤ ꯑꯀꯥꯁꯕꯥꯅꯤ ꯏꯝꯐꯥꯜꯅ ꯃꯇꯥꯡ ꯆꯥꯕ ꯌꯦꯡꯗꯨꯅ ꯑꯗꯨꯃꯛ ꯂꯦꯞꯇꯅ ꯂꯧꯖꯩ ꯍꯧꯖꯤꯛ ꯍꯧꯖꯤꯛꯀꯤ ꯑꯣꯏꯅꯗꯤ ꯑꯅꯧꯕ ꯁꯨꯃꯥꯡ ꯂꯤꯂꯥ ꯔꯦꯀꯣꯔꯗ ꯂꯧꯁꯤꯟꯖꯕ ꯂꯩꯖꯗ꯭ꯔꯤ ꯍꯥꯏꯕꯗꯤ ꯉꯁꯤ ꯉꯔꯥꯡ ꯔꯦꯀꯣꯔꯗ ꯂꯧꯖꯕ ꯑꯅꯧꯕ ꯁꯨꯃꯥꯡ ꯂꯤꯂꯥꯃꯛꯇꯤ ꯂꯩꯖꯗ꯭ꯔꯤ ꯍꯥꯏꯕ ꯇꯥꯔꯦ ꯑꯗꯨꯒ ꯏꯅꯥꯎꯅ ꯑꯔꯣꯏꯕꯗ ꯄꯟꯕꯤꯔꯛꯂꯤꯕ ꯀꯃꯈ꯭ꯌꯥ ꯁꯪꯒꯤꯠ ꯃꯟꯗꯜꯅ ꯁꯥꯟꯅꯕ ꯁꯨꯃꯥꯡ ꯂꯤꯂꯥ ꯅꯣꯡꯃꯍꯥꯏꯒꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯥꯏꯕ꯭ꯔꯦꯔꯤꯗ ꯇꯦꯛꯇ ꯀꯥꯏꯗꯅ ꯂꯩꯖꯔꯤ ꯊꯥ ꯈꯔꯒꯤ ꯃꯃꯥꯡꯗꯁꯨ ꯁꯟꯗꯣꯛꯆꯈꯤꯕꯅꯤ ꯃꯇꯥꯡ ꯆꯥꯕꯗ ꯏꯅꯥꯎꯒꯤꯗꯃꯛ ꯑꯃꯨꯛꯀ ꯍꯟꯅ ꯁꯟꯗꯣꯛꯅꯕ ꯁꯣꯏꯗꯅ ꯍꯣꯠꯅꯖꯒꯦ
2: পরমপাত চুথেকি এন জি রণবীর ইবিরপ সিটি আসু পাথোচরকে
1: পরমপাত চুথেকি এন জি রণবীর কী হাইরক ওরল তাসি
2: মিয়ব মপোক আসি ব্রহ্মমক পোকে হাইব তাঙ্ব মপোক মতংগি মপোক হাইব কু লাইতে খঞ্জাই সিখ্রবদি লোরবনি আমুক হলকলরোই আসুক তাঙ্ব মপোক আসিদ মতং পাংনদি আসি লেনব না ফত্রা আদ্রব আমুক ফলরোদব মপোক আসি কলক গেথিবী মৈরি চাকথেকি লোবদি লানগানি খঞ্জাই
1: রণবীর চিঠি ওহৌদী পেন খর আসি অন্থন ফজখ্রে মানিমালানুসিনে পাংনদ হিংমিনব হেনব কী আমি নত্রনে মালা
2: আচুমকনি
1: মোয়ব খুনায় কলক গেথিব হাইট নুশি চানন হিংমিনব হাইট ছিনবসেনু চিঠি ওরোল মখা তাবি
2: জুন আনিদিব সাইন্স মেগাজিন ডাক মেটর আমি ডাক এনার্জি ইথিল ইলেকট্রিক ভেহিকল নুমিছিমক্তদ সন্দোপিখিব থৌরম টাইম জোন কানব থৌরম ওইখি ক্লাইমেট চেঞ্জগ আর্থ কি খোংসট আমি এটমোসফিয়ার কী মারি লাইনবগে হাইবাদ থৌরম আমতং সিনবিরবদি নুাইজগনি আরইবদ তাং অহমদ সন্দোপিখিব ওয়ারি সাসি ইসাই তাসি থৌরমদ কেনেডি খুমনগ উনবগি থৌরম আদু ইয়ামনে নুাইজখি
1: হৌখিব জুন তাং আনি সাইন্স মেগাজিন থৌরম তাহানজখিব ডাক মেটর আমসুং ডাক এনার্জি ইথিল আমসুং মতো করম ইলেকট্রিক ভেহিকল কানব পি হিরম আসিদ ডক্টর লাইরেন লাকপম রবীন্দ্রগ উনদুন ওয়ারি ওয়াতাই সানজখিব

0: খাবিয়াই বলে নরগুম ছে আমায় নরগুম ছে
1: মাইবিনা লাইহৌরোল সকলগা লাইবাউ চেলি আদুগা সারিক আদু লাইবাক তাহানদানা মাফাম চানা থামলগা লাইহোম আনিদু তোমান তোমানা লক্তোকলগা ইয়েট ওই কাইদানা ইকৌ ফুদগি হিরিলং আদুনা লাইহোম আদু ইয়ুমসিলগা ইকৌ ফু মানুংদা হাবচিলি মাইবনা লাইনিং থাউগি মাইবিনা লাইরেনমাগি লাইহোমগি থাবক তাউই লাইহোম ওনাবা ইয়াদে মাইব মাইবিসু ওনাবা ইয়াদে
2: মাইবিনে সারিক খিংদুনা লাই হৌগতপগা পেনা খোঙি পুংশুয়াই মাইবিনে লাইখাই তারগা লাইবাউ চেনব হে খাউবগা পেনাসু পুংশু লেপি ইসিংদ লাই ইকৌবাসি লয়রগা ইকৌফুদা লাইয়ম হাপাসিবু লাই লখত পকৌই লাই লখতলগা লাইসং ইয়ংনব লাকপাসিবু হিগাব কৌই লাইনে হিগারপ মতমদা থেংখাং আহুমলক লেপতুনা লাইবুংথৌনামুক লাইনুরানামুক আদুগা লাইকং লাইনামুক জগই আহুমলক লেপতুনা ওই মাসিবু খুনজাও লাইচাও জগই কৌই
1: জগই ওপ লোরব মতুংদা লাইবুং চংলকপদা ইকৌফামদগি সোকলকপা ইসাইফু ওইনাবা কোকত পুল পুরকপি নুপি আদুনা মাংদ চটখলগা ইকৌফুদগি হিরি আদু তিংথোকলগা লাইহোম আনি আদু ইসাইফু মানুংদ হাবলগা লং আদুদি মখুত আনিনা পুন্না ইসাইফু মপালগ লয়নানা পাইরগা তপন তপন চটলি লং আদু লাইবাকতা তাবা আমাদি তৎপ থোকলবদি আমুক হন্না লাই ইকৌগনি
2: লাইমাংদ nga পরিং হাপা থুম কাগুব শেল কাগুব হাপা ফৌদাং থুমো কামা ইয়ট খুনেক শেল খুনেক nganu খোঙ্গালমা খুনু খোঙ্গালমা থামি মাইবন খৈজু লমোক সানা লমোক সকলগা ইসাইফু পুবি নুপিনা মাং থাদুনা লাই আদুগা লাই সুমাংদ থারামলিবা পোট পুনমক আসি ইসাইফু পুবিনা চিংবনা মখোং না কালগা লাইসংলোমদ চুমনা চংশিলি লাইনিং থৌগি কাংবুনা ইয়েত থংব খোং না লাইরেমবিগি কাংবুনা ওই থংব খোং না কালি মি পুনমক না পোটসিং আদু কানব লইদ্রব ফাউবা সারিক খিংনি পেনা খোংই
1: মাইবন ইসাইফু মানুংদগি লাইনিংথৌগি লাইয়ম হিরি লক্তোকলগা লং আদু তিংথোকতুনা পাই মাইবিন লাইরেমগি লাইয়ম হিরি লক্তোকতুনা পাই মাইবন পাইবা লাইনিংথৌগি হিরিদা নিপা আহুম মাইবিন পাইবা লাইয়ম হিরিদা নুপি আহুমনা কোকসেট আমদে খোয়াংজেত সেতুনা নিপানা মাইবগি মথংদা আদুগা নুপিনা মাইবিগি মথংদা মথং মথং পাইরগা ফামদেংলিবা লাই আদু ইয়ৌনব চটলি
2: হিরি ফালগ চংলকপদা লাই ফামদেংলিবা মাফাম ইয়াউরগা ফামদেংলিবা লাইনিংথৌ লাইরেমা আনিগি খৈদৌদা মাইবন লাইনিংথৌদা আদুগা মাইবিন লাইরেমাদ সোই মাসিন ফামদেংলিবা লাইনিংথৌ লাইরেমাগি থওয়াই হাবলে হাইনা মাইবন লাউই আদুগা মাইবিন খুমি ইকৌ ফু চফু আনি আদুনা হিগাও ফিনা ইয়োমলগা লাইনিংথৌগি চফুনা লাইনিংথৌগি ইয়েতা আদুগা লাইরেমাগি চফুনা লাইরেমাগি ওইদ থামি লাইয়ম ইয়েতপ লং আদুনা কনছিলগা ইকৌ ফুদ হাবতুনা থামি
1: মাইবিন লাইনিংথৌগি লাইয়ম থোকপদা গুরুগি লাই লাংথ্রাই মাপো মঙা আদু লাইনিংথৌ লাইরেমা আনিগি মারক্ত থামি মাসিবু নামা লাই হাইনা খংনাই আদুগা লেমহৌব লাংথ্রাই মাতোল মাপলনা লাইনিংথৌগি হকসাং সোকনা মাংলোমদ থামি
2: লাইরেমাগি লাইয়মগি লাংথ্রাই মাতোন তারেতনা লাইরেমাগি হকসাং সোকনা মাংলোমদ থামি মাসিবু লাই হুনব কৌই মাসিগি মাতুংদা মারক্ত থামলিবা লাংথ্রাই মাপোপ মঙা আদুদগি আহুমনা লাইনিংথৌদা মাপোপ আনিনা লাইরেমাদ থামি লাইনিংথৌদা লাংথ্রাই মাতোল মাপল থামলিবাদুনা ইয়েত খুবম ইয়ারিবা লাইবুংথৌ মাপলদ থামি আদুগা লাংথ্রাই মাপোপ নিপালাদুনা লাইরেমাগি ওইদ খুবম ইয়ারিবা লাইনুরা তরেত থামি মাসিবু লাই হুনব কৌই
1: লাইগি ফাংখুং মারি মাকি মানাকতা লা আমামামনা লোংনা থাই লাই আনিগি মারকি মাপাদা ফাল মাখাদা লা লাতোনা উপনা থাই মাসিবু চানিংথাব কৌই আদুগা লাইগি মামাংদা লা লাতোল আহুম তাইসিনাদুনা পাকনা থাই মাসিবু লুকমাং থাব কৌই লুকলেনসু হাই
2: লুকলেনগি মানাক ইয়েতলোমদা লা মাপল উপনা থাই মাসিবু লাইবুংথৌ মাপলগি লাথা কৌই लुकलेन की ओयदा ला तरेट लोमन थाय मसीना लाइनुरा तरेट की लाथा कौई लाइबुंग थौ लाइनुरा की लाथा सिदी माय माय ओनसिनबगी मवोंग द थाय लोंग न थाब लागि लफोयदी लोंग न हापी अदुगा उप न थाब लागि लफोयदी उप न हापी थारी बला पुमनमक असिगा लुइनना चु हाय कबोक अथुम अहाउ सिंगसु हापी
1: नापी सिंगबी तारिल पुंगफाय नापुना सेन लौद्रै जाद्रै मनाम सिंग मायाम असि लुप लगा नाहि फुदगी इसिंगना खिकतोई इरु लाइसोन युमदाय नक्सेंग नाहिरो लाइरोल सोंदुना कोकथोक सामथोकतुना सिंगदोई
3: Hey, hey, Kuro Masi, Iwangba, Manawi, Kasalainan, E. Kakba, Puleromba, Purang Nagaba, Komoroki, Ondeba, Komoroki, Ona, Halai, Tonang, Anilongba, Penrai, E. Awang Kabura Suba, Yaraktegi, Sinte, E. Laitum, Nungdumi, Numu, Ikuro, Samum, Diwakim, E. Arambam, E. Diwachetli, Linda, Sorarenba, Maripi, Marambi. संगोन बिया संगोन बा कसा सेम साही बी बेन पिथाई बी खोंद्राई बी नना सेम बियो साबियो गानरे लुनरे सेंगनरे हा आहा ए महानो मानसोक मदांग मदा फमलेन मदा इमदा यातंगदा कोंदंगदा तातु इदाई मदा सेंखों नारी मदा परे हंगाम बगी थुनाम नाई बफम सो नफम से मांगो लांग नाउम की थारे लेम मा थाना लाइर फान समु संगफा इमु नौफा खोम की हा हा ए हे हे हे नाहनो गे यो हमे गाय आय गा थौरी थौया लांगा थौरी थौदे लांगा थौरी थवा पुंदो तमने थवा माबो लानन देन मिन पुंदो तमलिए नुमिन माबो लानन दे यावा कुंखां सागिया पुंदो मथं जगे कुं